দোয়াদারে নয়ায়ন পে আঞ্জম কেদা অলা কাদা সত্যরঞ্জন কিসকু সেলেদ আকানাকো মারাং বইহা মেঘনাথ টুডু হুডিং বইহা মুকাম হেমব্রম জয়া শর্মিলা হেমব্রম সোহাগী লক্ষ্মীমণি মুর্মু আর এঙ্গাত রেদ পুষ্পলতা মুর্মু সাপড়াও কাদায় রাবণ বাস্কে তেহিনা সান্তাড়ি আখড়া দো নন্ডেগে মুচেদ ইনা।

0: ডিপার্টমেন্ট সিনিয়র ডক্টর্স মানে আসছেন ইসিজি ঠারু আরম্ভ করিকি ডেন্টাল ডায়াগনোসিস পর্যন্ত এ সবুর গুড়িকর ব্যবস্থা মধ্যে হইছি। তেনু আজি তো আরম্ভ হইছি গোটিয়ে গোটিয়ে জোন রু এই জোন কু মাননীয় মুখ্যমন্ত্রী বি আসিছিল।
1: কেন্দ্রাপড়া জেলার বিভিন্ন নদীরে বন্যপ্রাণী ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। পরিস্থিতিকে দৃষ্টি রাখি জেলা প্রশাসন পক্ষের রিলিফ প্রদান কার্যক ত্বরান্বিত করা যাচ্ছে। জেলাপাল সমেত বিভিন্ন সরকারি অধিকারী বিভিন্ন স্থানে মুতয়ন হয়ে জেলার বন্যা স্থিতি উপরে নজর রাখি। বর্তমান সুদ্ধা পট্টামুন্ডাই আলি রাজকনিকা রাজনগর এবং পট্টামুন্ডাই পৌরাঞ্চল অনেক গ্রাম পাণি ঘেরে আম সংবাদদাতা সূচনা দিয়েছেন। আঞ্চলিক সংবাদ শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। পশ্চিম কেন্দ্র এবং এর পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর আন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের এক ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে বিজুড়ি ও ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে একুশটি জেলা সতর্ক সূচনা জারি করা যাইছে। নয়াদিল্লী বিজ্ঞান ভবনে আসন্তা মাস পাঁচ তারিখ গুরুদিবস অবসরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় শিক্ষক পুরস্কার 2026 প্রদান করবে। জগৎসিংপুর জেলা আলিপিঙ্গল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পদরাজ উমাকান্ত নায়ক এথিপাই ওড়িশার মনোনীত হয়েছেন। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা ক্ষেত্রে উল্লেখনীয় অবদান তাঁকু এই সম্মান প্রদান করা যাচ্ছে। চারি বর্ষর কম বয়সর পিলা কেতক স্বতন্ত্র ডোজ মিশ্রিত ঔষধ উৎপাদন বিক্রয় এবং যোগাণ উপরে সরকার কটকণা জারি করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লোরোফেনিরামিন, মালেট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড মিশ্রণযুক্ত ঔষধ এথিরে অন্তর্ভুক্ত। পিলাঙ্ক স্বাস্থ্যগত সুরক্ষাকু দৃষ্টি রাখি এই নিষ্পত্তি গ্রহণ করা মন্ত্রণালয় স্পষ্ট করেছে। এপরিকি ঔষধ প্রস্তুতকর্তা প্যাকেট উপরে নির্দিষ্ট ডোজ মিশ্রণ চারি বর্ষর কম বয়সর পিলাঙ্কঠারে ব্যবহার করা যাব না বলে প্রচারমূলক সূচনা দেওয়াকু কুহাযাইছে। নবরঙ্গপুর জেলায় আসন্তা খরিফ ঋতুরে ধান বিক্রি পাই চাষী পঞ্জীকরণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। জেলার তেরোটি ল্যাম্পসে জেলা যোগাণ বিভাগ ও ডিআরসিএস তত্ত্বাবধানে এই প্রক্রিয়া জারি রয়েছে। বর্তমান জেলার 10,394 জন চাষী নাম পঞ্জীকরণ করেছেন। শ্রীমন্দিরে বিভিন্ন পর্বপর্বাণী দৃষ্টি রাখি আসন্তা অগস্ট 31 ও সেপ্টেম্বর 1 তারিখে রত্নভণ্ডার গণতি মণতি হওয়া নিয়ে নিষ্পত্তি নিয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত ব্যবস্থাবলী অনুযায়ী এই গণতি মণতি হওয়া নিয়ে শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী সূচনা দিয়েছেন। নবরঙ্গপুর জেলায় তৃতীয় রাষ্ট্রীয় লোক আদালত 2026 জেলা আইন সেবা প্রাধিকরণ পক্ষ প্রস্তুতি আরম্ভ হয়েছে। জেলা সদর কোড়িঙ্গা, উমরকোট, রাইগর, চন্দাহাণ্ডি ও ঝরিগাঁঠারে বিচারালয়গুড়িকরে লোক আদালত অনুষ্ঠিত হবে। বৌদ্ধ জেলাপাড়ঙ্ক কার্যালয়ে যৌতুক নিরোধ আইন 1961 সম্পর্কিত দিনিকিয়া জিলাস্তরীয় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জিলাপাড় বিভূতিভূষণ নায়ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত কার্যক্রমে যৌতুক নিরোধ আইনর বিভিন্ন দিগ, আইনগত প্রাবধান, দণ্ডবিধান এবং সমাজের এর সঠিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করা। ভুবনেশ্বর কলিঙ্গ স্টাডিয়ামে আজ বিশ্ব আথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর সিলভর মিট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার 27টি দেশের 187 জন আথলেট ভাগ নেউছন্তি। এথিরে 12টি এশীয় দেশের 143 জন শ্রেষ্ঠ খেলাড়ি সামিল থিবা জনাপড়িছে। মুখ্য আন্তর্জাতিক দলগুড়িক মধ্যে শ্রীলঙ্কার 24, দক্ষিণ আফ্রিকার 17 এবং ব্রাজিলর 11 জন প্রতিযোগী অংশগ্রহণ করছন্তি। প্রতিযোগিতায় ওড়িশার ক্রীড়াবিদ অনিমেষ কুজুর, স্বাধীন কুমার মাঝি, কিশোর জেনা, বাপি হাঁসদা, শ্রাবণী নন্দ এবং প্রজ্ঞা প্রশান্তি সাহু খেলবে। গতবর্ষর সফল ব্রোঞ্জ স্তরীয় প্রতিযোগিতা পরে সিলভর স্তরীয় আয়োজন করা যাচ্ছে। এই একদিবসীয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা সম্মান ভাবে 18টি ইভেন্ট রয়েছে। 2028 মসিহার কলিঙ্গ স্টাডিয়ামে হওয়াকু থিবা বিশ্ব আথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ ও এশীয় ইনডোর আথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পাই এহা এক বড় প্রস্তুতি বলে কুহাযাউছি। মুখ্য শাসন সচিব অনুগর্গ অধ্যক্ষতায় রাজ্যস্তরীয় একক বাতায়ন অনুমোদন কর্তৃপক্ষ বৈঠকরে 2780 কোটি 10 লক্ষ টঙ্কার 14টি শিল্প প্রকল্পকু মঞ্জুরি মিলেছি। এই প্রকল্পগুড়িক কার্যক্ষম হলে রাজ্যের 14,104টি নিযুক্তি সুযোগ সৃষ্টি হব। এতে খাদ্য প্রক্রিয়াকরণ, বয়ন ও পোশাক, রাসায়নিক উৎপাদ, চিকিৎসা উপকরণ, ইস্পাত ও ভিত্তিভূমি সমেত বিভিন্ন ক্ষেত্রের আসিথিবা প্রস্তাবগুড়িক অনুমোদন লাভ করেছে। সংবাদ শেষ পূর্বরু পুনি থরে মুখ্য সংবাদ। পরিমূল কার্যের শূন্য মৃতাহত সরকারঙ্ক লক্ষ্য, গরিমা কর্মশালায় যোগদেই কহিলে মুখ্যমন্ত্রী। খরিফ ঋতুরে ধান বিক্রি পাই বর্তমান সুদ্ধা 7 লক্ষ ঊর্ধ্ব চাষীঙ্ক পঞ্জীকরণ। বন্যা পরবর্তী